পানি কে গান ভাবেন তো পাবা ফের টেস্টো দেখা হালা দেখ সারা ভস্ম চুর কই বান্ধ বন্ধু তিমা ছাই না উতাপতি ভিষ্ণা রাজা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিষ্ণা রাজা গান্ধারি পানি সূর্যহরণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগু ভাই রাজা ইজিসিটলাই ভারে হে প্রভু সারা সার কে ছাই না